0: Ta chizan labdhen nalol jayang ki rujo zoodi karri jinaal. Ta jambi gyurim nalol ya gange karri tejungyal. Ta chi su kandris cheche gange digi kese nam jinaal.
1: Ta didi zama labdhen nalol chile zoodi diri gitaril. Ani didi zama kale zoodi diri chala. Ta gitaril gana sosu chunju nanzane sosu jagyo sonza. Shiik mungshi di gyo shib cha dungan. Ta dan shime mungshi, mungshi di gyo shib cha sha. Ani dito zamba lop jay nan loo ka lop jay tunzu tsangma loo pe chunju ngamza ne mungshi yaqo shi nan ting zay rinpe rinpe shi jang gyo son zay khonsa da lapsa lop jay jingin bo cho su zamba jay ma sim son de chigil on de sra shal dine lop jay nan loo loo ta chin jay ki tozo mangu chi me zay ta lir shay tozo tundu nan loo loo lapsa ngi gita ka dwe zay sin de rato lak zay sin de rato pe di tozo tundu nan loo loo haang sa yang pe gey ne shukshim ma chul dine yak shu di dito shal lop jay pe gey le jay ki tozo ki rōyāng kāngi sēngzhū tā tāwā tī gyōntō māngbō chēng sōngā wā tī rā shā tā ngē māi bā chā shā na sōsō kī gābē shē kī gītā rā mā tāng gābē tāng kī gītā tā mā tāng mā shī kī tī lē kī chō zē shūk chē tā lā zē shūk chē kī tī rā kāng tī rā chāng yō mē zā anī mē kē lī tū sā mā wā tā shē gītā tāng tā lē ndē chū yō bā tō kā gītā sī ngī tī lē kī tāng tā tū lō māng chā tā kā rā tū kā sā chī kī ndē kī tāwā māngbō chī tā sēngzhū māngbō sā bā chī lē shū lī ओ दिदु दुन्दु लोटे ना दिदु जमा ओ शोल ओ दि जम तन नार सोसो लेग छाति रोयान टिक्सो रोयान टिक्सो चले दि जम दु जमा ता दिदु जमा तेर छल गागे छेशु दि लोटे ना नो दिदु जमा थजु थुन्दु इन जा रोयान टिक्सो शुंगलु रा ल लोजों छे मेसिगी तिनजेगी लोले गान या छिन शे सुता कन रे मे गांगलो सिमजु छे गोगो मचो अनि छुगो सु लेसा लोजे अनि सिने दु छे गोगो छो ओ देस रे छल
0: An li lesi lesi ta namgyu ngara soso ta xie dan ya kabu yunye ta reje gang li ya wune gyung shira meyla ta. Ta dirin kirang ge duksi jik sungdu yu zamba wune rayang soso chigo ge jambu mayin ba ta jik chile ge shunglu.